শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13ই আগস্ট বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। জাপানের মূল ভূখণ্ডের উপর দিয়ে একটি শক্তিশালী ঝড় বয়ে যাওয়ায় টোকিও এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি এখনও কেটে যায়নি। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় চ্যান হোমকে মঙ্গলবার সকালে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। তোচিগি জেলায় ক্ষয়ক্ষতির খবরের মধ্যে মঙ্গলবার একটি এক্সপ্রেসওয়েতে নির্মাণ প্রতিবন্ধক ধসে পড়া সম্পর্কে জানা গেছে। একটি গাড়ি আটকা পড়ে গেলেও কেউ আহত হননি। ঝড়ের কারণে উৎসুনোমিয়া স্টেশনের কাছে ও টোকিওতে গাছপালা উপড়ে পড়েছে। ইবারাকি ও তোচিগি জেলায় মোট 4 জন সামান্য আহত হয়েছেন। বুধবার পশ্চিমাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষ ভূমিধস, নদীর জল ফুলে ওঠা ও বন্যা নিয়ে সতর্ক করে দিচ্ছে। ঝড়টি এখন জাপান সাগরের উপর অবস্থান করছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো বলেছেন, উত্তর কোরিয়া বুধবার সকালে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কোইজুমি সাংবাদিকদের জানান, ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় এলাকা থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং এটি প্রায় 690 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তিনি বলেন, এটি জাপানের একান্ত অর্থনৈতিক এলাকার বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কোইজুমি বলেন, উত্তর কোরিয়ার উপর্যুপরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও অন্যান্য কর্মকাণ্ড জাপান এবং বৈশ্বিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। বেইজিংয়ে অবস্থিত দেশের দূতাবাসের মাধ্যমে জাপান উত্তর কোরিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এবছর উত্তর কোরিয়া সম্ভবত 7ম বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার কলম্বিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 180 ছাড়িয়ে গেছে এবং জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আরও জীবিতদের খুঁজে বের করতে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করে চলেছেন। স্থানীয় সময় সোমবার সকাল 7:30টার দিকে 7.4 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলে। প্রচণ্ড কম্পনে ভূমিকম্পের কেন্দ্রস্থল ও দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ বিস্তৃত এলাকা জুড়ে ভবন ধসে পড়েছে। জাতিসংঘ বলছে, 4টি প্রধান শহরে কমপক্ষে 188 জন মারা গেছেন। সারা দেশে 2,500 জনেরও বেশি আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। কলম্বিয়ার প্রধান শহরগুলোর একটি সংগঠন জানিয়েছে যে দক্ষিণ পশ্চিমের শহর কালিতে 95 জন এবং কেন্দ্রস্থলের নিকটবর্তী শহর পেরেইরাতে 79 জনের মৃত্যুর খবর তারা নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে কর্তৃপক্ষের ধারণা। পর্যবেক্ষকরা বলছেন, ক্ষতিগ্রস্ত কিছু স্থান পাহাড়ি এলাকা হওয়ায় এবং অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণ করতে সময় লেগে যেতে পারে। জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটো মোটরের সাবেক প্রেসিডেন্ট ওকুদা হিরোশি শনিবার প্রয়াত হয়েছেন। তার বয়স হয়েছিল 93 বছর। মিয়ে জেলার বাসিন্দা ওকুদা 1955 সালে টয়োটার তৎকালীন বিক্রয় কোম্পানিতে যোগ দেন। পরবর্তীতে কোম্পানি টয়োটার উৎপাদন শাখার সাথে একীভূত হয়ে টয়োটা মোটর নামে পরিচিতি লাভ করে। 1995 সালে টয়োটার প্রতিষ্ঠাতা পরিবারের বাইরের প্রথম ব্যক্তি হিসেবে

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। দক্ষিণ কোরিয়ার পুলিশ বলছে দুইজন বিদেশিকে তারা গ্রেফতার করেছে। দেশের একটি মার্কিন সামরিক ঘাঁটির কাছে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগ যাদের বিরুদ্ধে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে তারা দুজনই হচ্ছেন চীনের সামরিক বাহিনীর সাবেক সদস্য। কিয়ংগি নাম্বু প্রদেশের পুলিশ এজেন্সি মঙ্গলবার দুই বিদেশিকে আটকের ঘোষণা প্রচার করে, যাদের একজনের বয়স 60-এর ঘরে এবং অন্যজন 40-এর ঘরে। এজেন্সি বলেছে উভয় ব্যক্তির নিজ দেশের সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পুলিশ বলছে 60-এর ঘরে বয়সের সন্দেহভাজন ব্যক্তি 2024 সাল থেকে মার্কিন ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর যৌথ মহড়া চলার সময় বেশ কয়েকবার দক্ষিণ কোরিয়া সফর করেছেন। দক্ষিণ পশ্চিমের শহর কুনসানে অবস্থিত ঘাঁটির কাছে একটি হোটেলে বেতার বার্তা ধারণ ও অন্যান্য যন্ত্রপাতি বসিয়ে যুদ্ধ বিমান ও ভূমিতে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে যোগাযোগে আড়ি পাতায় তিনি জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে যে সন্দেহভাজন অন্য ব্যক্তি অর্থ ও পণ্যের বিনিময়ে মার্কিন ঘাঁটিতে কর্মরত একজন দক্ষিণ কোরীয় কর্মীর কাছ থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যৌথ মহড়া সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছিলেন। সংবাদ মাধ্যম বলছে দক্ষিণ কোরিয়ায় চীনা সেনাবাহিনীর সাবেক সদস্যদের এরকম অভিযোগে গ্রেপ্তার হওয়া হচ্ছে অস্বাভাবিক। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া সংস্থা বলছে পশ্চিম ইউরোপে জুন ও জুলাই মাসের গড় তাপমাত্রা ছিল রেকর্ড সর্বোচ্চ। কোপেরনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা ঘোষণা করেছে যে ফ্রান্স, স্পেন ও জার্মানি সহ বিভিন্ন দেশের গড় তাপমাত্রা 21.62 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। 1991 থেকে 2020 সালের মধ্যবর্তী সময়ের গড় তাপমাত্রার চাইতে এটা 2.79 ডিগ্রি বেশি। সংস্থা বলেছে গ্রীষ্মের শুরু থেকে তাপ প্রবাহের অস্বাভাবিক দীর্ঘস্থায়িত্ব এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। একই সাথে খুব কম বৃষ্টিপাতের অভিজ্ঞতার মধ্যে দিয়েও অঞ্চলকে যেতে হচ্ছে। আবহাওয়া সংস্থা বলছে সেন, রাইন ও দানিউবের মতো নদীতে পানির স্তর খুবই নিচে নেমে যাওয়ায় পানি সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন বিঘ্নিত হচ্ছে। মধ্যমেয়াদী পাল্লার ইউরোপীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন যে দীর্ঘস্থায়ী উচ্চচাপ ব্যবস্থা এই অঞ্চলে তাপকে আটকে রেখেছিল। সংগঠনের মুখপাত্র বলেছেন মাটি শুকিয়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে শীতল করার সামর্থ্যতা হারিয়ে ফেলায় তাপ খুব সহজে জমা হতে থাকার পরিবেশ সেটা তৈরি করে দিচ্ছে। তিনি আরো বলেন জলবায়ু পরিবর্তন কিভাবে তাপ প্রবাহের চরম অবস্থাকে তীব্রতর করে দিচ্ছে এটা হচ্ছে তার একটি সুস্পষ্ট দৃষ্টান্ত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, কেমন আছেন বন্ধুরা? এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর সঙ্গে আছি আমি হিরক খান। শ্রোতা বন্ধু, আসুন জাপানি শিখি আমরা একসঙ্গে।
0: আজ আসরের ২৪তম পাঠে আমরা শিখব কোনো খাবার আপনার খেতে অসুবিধে থাকলে তা জাপানিতে বলার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি কথাবার্তায় আমাদের প্রধান চরিত্র তাম। সে ভিয়েতনাম থেকে জাপানে পড়তে এসেছে। হারুসান হাউস নামক এক যৌথ ভাড়াটে বাড়িতে সে বসবাস করে। একই বাড়ির বাসিন্দা কাইতো আজ জাপানি ধাঁচের ব্রেকফাস্ট তৈরি করে এনেছে।
0: বন্ধুরা, আসুন তাহলে শুনে দেখি ২৪তম পাঠে কি বলা হচ্ছে।

0: いただきます。
1: 日本食は健康にいいんですよ。
2: これ生卵ですか？
1: はい。
2: すみません、私生卵は食べられません。
3: そう、じゃあ納豆もダメ？
2: 納豆大好きです。
4: টেবিল ভর্তি সাজানো রয়েছে প্রথাগত জাপানি ধাঁচের ব্রেকফাস্ট, যেমন রান্না করা ভাত, মিসো স্যুপ এবং গ্রিল করা মাছ। কাইতো এবং তাম সেই কথাটি উচ্চারণ করল যেটি জাপানিরা সাধারণত খাওয়ার শুরুতে বলেন,
0: ইতাদাকিমাস,
5: খাবার গ্রহণ করছি।
4: ডাইনিং টেবিলে থাকা রোবট বাড়িওয়ালি হারুসান বললেন,
5: জাপানি খাবার বেশ স্বাস্থ্যকর।
4: হারুসানকে তাম জিজ্ঞেস করল,
2: করে নামা তামাগো দেসকা,
5: এটা কি কাঁচা ডিম?
4: হারুসান বললেন,
1: হাই,
5: হ্যাঁ।
4: তাম ক্ষমা চাইল,
2: সুমিমাসেন,
5: মাফ করবেন,
2: ওয়াতাশি নামা তামাগো ওয়া তাবে রারেমাসেন,
5: আমি কাঁচা ডিম খেতে পারি না।
4: কাইতো বলে,
3: সো,
5: ও তাই নাকি,
3: যা নাত্তো মো দামে,
5: তাহলে নাত্তো খেতেও আপত্তি আছে নাকি?
4: এবার তাম আনন্দের সঙ্গে জানায়,
2: নাত্তো দাইস্কি দেস,
5: নাত্তো আমার ভীষণ পছন্দ।
4: দিদি, নাত্তো আসলে কিরকম খাবার?
5: নাত্তো নামক খাবারটি তৈরি হয় গাঁজানো সয়াবিন থেকে। নাত্তো আঠালো ধরনের এবং এর আছে তীব্র এক গন্ধ, যা সবার কাছে আকর্ষণীয় নাও হতে পারে।
4: তবে তামের এটা বেশ পছন্দ বলেই মনে হচ্ছে।
5: আজকের মূল বাক্য হলো, আমি কাঁচা ডিম খেতে পারি না। এই প্যাটার্ন অনুযায়ী আপনি যে কোনো খাবার খেতে অপারগতা প্রকাশ করতে পারেন। এবার কথাটি বিশ্লেষণ করা যাক।
6: নামাতামাগো
5: মানে হল কাঁচা ডিম এবং
6: তাবেরারেমাসেন
5: মানে খেতে পারি না। আজকের পয়েন্ট হচ্ছে কোনো কিছু করতে অপারগতা প্রকাশের উপায়। যেমন এই পাঠে আমরা পেয়েছি খেতে পারি না বা
6: তাবেরারেমাসেন।
5: এখানে মূল ক্রিয়াপদ
6: তাবেরু
5: বা খাওয়া কথাটির সক্ষমতা জ্ঞাপক রূপান্তর
6: তাবেরারেরু
5: ব্যবহার করা হয়েছে, যার অর্থ খেতে পারা।
6: তাবেরারেরু
5: কথাটির মার্জিত নাবোধক রূপ
6: তাবেরারেমাসেন।
4: বুঝতে পেরেছি, খেতে পারি না মানে হল তাবেরারেমাসেন।
5: খেয়াল রাখবেন যে খাবারটা খেতে পারেন না তারপরে পার্টিকেল ওয়া বসবে এবং এর পরপর বলুন
6: তাবেরারেমাসেন।
4: শ্রোতা বন্ধু, বুঝে নিয়েছেন তো? এবার শুনে শুনে শব্দ করে বলুন,
6: তাবেরারেমাসেন, নামা তামাগো ওয়া তাবেরারেমাসেন, নামা তামাগো ওয়া তাবেরারেমাসেন।
5: এবারে একটি বাক্যালাপ শুনি যেখানে এক ভদ্রমহিলা জাপানি খাবার খেতে গিয়ে বলছেন যে তিনি সুনির্দিষ্ট একটি পদ খেতে পারেন না।
7: দোজো তাকসান তাবেতে কুদাসাই।
2: সুমিমাসেন, ওয়াতাশি সাশিমি ওয়া তাবেরারেমাসেন।
5: কথাগুলো বোঝার চেষ্টা করা যাক।
7: দোজো তাকসান তাবেতে কুদাসাই,
4: প্লিজ বেশি করে খান।
6: দোজো
5: কথাটি কাউকে কোনো কিছু সাধার সময় বা কোনো অফার বা আমন্ত্রণ জানানোর সময় বলা হয়, যার অর্থ প্লিজ। এরপরে
6: তাকসাং
5: মানে হল প্রচুর বা বেশি করে, এবং
6: তাবেতে কুদাসাই
5: মানে প্লিজ খান। এর মধ্যে আছে
6: তাবেরু
5: বা খাওয়া ক্রিয়ার তেরূপ, এবং এর পরে আছে
6: কুদাসাই।
2: সুমিমাসেন,
4: মাফ করবেন, আমি সাশিমি খেতে পারি না।
6: সুমিমাসেন
5: কথাটির অর্থ এখানে দুঃখিত বা মাফ করবেন বা কিছু মনে করবেন না ইত্যাদি বোঝাচ্ছে।
6: ওয়াতাশি
5: মানে হল আমি, আর
6: সাশিমি
5: হচ্ছে কাঁচা মাছের তৈরি একটি জাপানি পদ।
4: এবারে আপনাদের পালা, শুনে শুনে শব্দ করে বলুন,
6: সাশিমি ওয়া তাবেরারেমাসেন, 私、刺身は食べられません。すみません。私、刺身は食べられません。
5: ঠিক আছে, এবার আরো কিছু খাবার নিয়ে অপারগতা প্রকাশ করা যাক। ধরুন কারো পর্ক খেতে মানা। পর্ক বা শুকুরের মাংস কথাটির জাপানি
6: বুতানিকু, বুতানিকু।
5: তাহলে পুরো কথাটি কি হবে?
8: সুমিমাসেন, ওয়াতাশি বুতানিকু ওয়া তাবেরারেমাসেন।
4: বন্ধুরা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি।
5: আজকের বোনাস বাক্য তাম এবং কাইতো এই কথাটি তাদের সংলাপে বলেছে। এটা হলো কোনো কিছু খেতে আরম্ভ করার আনুষ্ঠানিক ঘোষণা। খাদ্যের প্রতি ভক্তি এবং খাদ্য সরবরাহ ও প্রস্তুতকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এই কথাটি দিয়ে। জাপানিদের কেউ কেউ দুই হাতের তালু একত্র করে নমস্কারের ভঙ্গিতে ইতাদাকিমাস বলে থাকেন। আবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে প্রথাগতভাবে বলা হয়
6: গোৎসোসামা দেশতা।
5: কাজেই মনে রাখবেন, খাওয়ার শুরুতে
6: ইতাদাকিমাস
5: এবং খাওয়া শেষ হলে
6: গোৎসোসামা দেশতা।
4: এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
6: ইতাদাকিমাস, গোৎসোসামা দেশতা।
5: এ পর্যায়ে আরো একবার শুনে নেব আজকের কথোপকথন।
0: ইতাদাকিমাসু।
1: নিহনশোকু ওয়া কেনকো নি ইইন দেসু ইয়ো।
2: কোরে নামা তামাগো দেসু কা?
1: হাই।
2: সুমিমাসেন, ওয়াতাশি নামা তামাগো ওয়া তাবেরারেমাসেন।
3: সো, জা নাত্তো মো দামে?
2: নাত্তো দাইসুকি দেসু।
4: এবার কাইতো আপনার ভোজন বিশারদ পর্ব। এ পর্বে আজ কথা হবে জাপানের ব্রেকফাস্ট বা সকালের নাস্তা নিয়ে।
5: আচ্ছা হিরোকসান, জাপানি ব্রেকফাস্ট সম্পর্কে আপনার কি ধারণা?
4: আমার তো মনে হয় প্রথাগত ধাঁচের জাপানি ব্রেকফাস্টে থাকবে এক বাটি ভাত, মিসো স্যুপ আর গ্রিল করা মাছ, ঠিক যেমনটি আজকের স্কিট থেকে বোঝা গেল।
5: আপনার ধারণা একদম ঠিক। টিপিক্যাল জাপানি ব্রেকফাস্ট বলতে সেটাই ধরে নিতে পারেন। কখনো হয়তো ভাতের সঙ্গে থাকবে নাত্তো, শুকানো সামুদ্রিক শৈবাল, প্লাম ফলের আচার অথবা ডিম। আজকের স্কিটে কাঁচা ডিমের কথা বলা হয়েছে, কিন্তু জাপানি ধাঁচের অমলেটও বেশ প্রচলিত।
4: আর পশ্চিমা ধাঁচের ব্রেকফাস্টের চল নেই?
5: আছে বই কি, অনেক জাপানি আজকাল ব্রেকফাস্ট হিসেবে খেয়ে থাকেন ব্রেড, ডিমের অমলেট বা ফ্রাইড এগ, ফ্রুট জুস আর কফি।
4: আমিও খেতে চাই। ওয়াতাশিমো তাবেতাই দেস।
5: শ্রোতা বন্ধু, এই ছিল সহজে জাপানি ভাষার আজকের পর্ব। কেমন লাগলো জানাবেন। কিন্তু
4: আগামী পর্বে দেখব তাম কিছুটা অসুস্থ বোধ করছে। যথারীতি সঙ্গে থাকবেন আশা করি।
9: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
10: This is NHK World Radio Japan, Tokyo.